সুপ্রভাত অনুষ্ঠানটি আগবঢ়া হব পুয়া 7:15। সাড়ে 7 বজাত হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠান শুনবলে পাব। পুয়া 8 বজাত সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ আকাশবাণী দিল্লী কেন্দ্রের আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের 8:30 সুগম সংগীতর অনুষ্ঠান গীতিমালিকা আর 9 বজাত পুয়ার আঞ্চলিক বাতরি শুনবলে পাব। সেউজীপাত অনুষ্ঠানটি শুনবলে পাব পুয়া 9:15। চন্দ্রপ্রভা বরদলৈ আর তেখেতর সংগীতবৃন্দর কণ্ঠত নাম শুনবলে পাব 9:40। পুয়া 10 বজাত আগবঢ়া হব যোগ দিবস উপলক্ষে এটি কথোপকথন অনুষ্ঠান। ইয়াত ভাগ লব এগৰাকী যোগ প্রশিক্ষক তথা বিচারক সঞ্জীব দাসে। তেখেতর সহ কথা পাতিব কিরণ চন্দ্রনাথে। তার পিছতে শুনবলে পাব কেইটিমান গীত। দিনের 11 বজাত আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের আঞ্চলিক বাতরি শুনবলে পাব। 11:05 বিয়লি 4:29 ক্রমে আকাশবাণী দিল্লী, আকাশবাণী গুৱাহাটী আর আকাশবাণী মুম্বাই কেন্দ্রের অনুষ্ঠান সমূহ শুনবলে পাব। যুব তরঙ্গ অনুষ্ঠানটি প্রচার করা হব বিয়লি 4:30। বিয়লি 5 বজার পুনের আকাশবাণী দিল্লী, আকাশবাণী মুম্বাই আর আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের অনুষ্ঠান সমূহ শুনবলে পাব। বিয়লি 5:30 আগবঢ়া হব গয়া রাইজর চড়া, 6 বজাত আঞ্চলিক বাতরি, 6:10 শুনবলে পাব আয়তি, 6:43 আঞ্চলিক বাতরি শুনবলে পাব। সন্ধ্যা 7 বজাত ভারত আর দক্ষিণ আফ্রিকার মাজত হবলগিয়া ICC ওমেন T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 পুনপটিয়া সম্প্রচার আকাশবাণী দিল্লী কেন্দ্রের আমার কেন্দ্রই রিলে করে শুনাব। 7:10 সরকারের 12 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপর বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করা হব। 7:45 পুনের খেলর পুনপটিয়া সম্প্রচার শুনবলে পাব। 8:45

পেনবাং ঠাই মুকুন্দ ভূঞা আর সুনীতেরণর সুতরাং হওয়া এটি আলোচনা অনুষ্ঠান প্রচার করা হব। বিষয় গ্রাম্য উন্নয়ন। অনুষ্ঠানটি আগবাব কিরণ চন্দ্রনাথে, প্রযোজনা নিশা বড়ুয়ার।